0: করে ভুলিলে গোবিন্দায় ওই গোবিন্দায় ভকতর সঙ্গে গোবিন্দায় ওই যদুরায় শঙ্করে বুলিলে
1: গোবিন্দায় ওই গোবিন্দ।

0: সমীরটাটির কবিতা আকাশত যান রং আছে। আকাশত যান রং আছে ফরিণবুরে সেই আটাইখিনিকে জানে, সেইভাবে পাহাড়ব রঙিয়াল মাটি রঙিন, শিলবর আর শাবুকব বয় অহা রোদর গীত গায়, আর জুড়ির মাছ আর কেকুরাব হেঁপা পলুয় নচুয়ায়। দুপুরে নিজকে পাহরি কলৈ যায় ফরিংবুরে, যায় নাকি বিচারি ঘাহর এটোপাল মদ, যায় নাকি বিচারি মৃত্যুর এডোখর রুটি, নে যায় নিজরে চাবর চাই করে রোদ সেমেকে বাটবর সেমেকি আহে মুখ মাতে মাতত মাততে রঙ্গুলি। কোন সাংথাম গাঁর ধেমেলিয়া পকা বুড়ি, মই মরু নিজকে বুড়ো যেদরে বুড়ে দিবাঙর বুকুত এই তেজ ঘুরা বেলি।
1: পাঠ করবলে লৈছো ফুগন্ধি পখিলার কবি হীরেন ভট্টাচার্যর কবিতা বহাগ। মই খিড়িকীখন খুলি দিল, স্তব্ধতার নির্জন পোহরত আমি আকো মুখামুখি হলো। হীরর সেন্দুরেরে সুন্দর আকাশের মুখত জিলিকি উঠিছে সোনালী বহাগ। মই যেন সমস্ত শরীরে গ্রহণ করিম ক্রান্তি লগ্নর এই সূর্যর বুকুয়েদি বই অহা তারুণ্যর বেগবতী নৈর উত্তাপ, আর তার কোবাল সুতত লাগি থাকা রোদর কোমল স্বাদ। আহা কি সুন্দর এই বহাগ, কি যে মায়াবী তার লাবণী দুখন হাত,

সমীর তাটির কবিতা অপরূপ শোভার মাজেরে। মই গৈ আছো চকু চাত মারি ধরা পোহর আর অন্তহীন শিহরণের মাজেরে, ওখ ওখ চাংঘর আর মরমবোৰৰ কাষে কাষে বিশালকায় পাহাড় আর শীতল সরীক্ষেপর মাজেরে। মই গৈ আছো বহু যুগর ক্রোধ আর দুঃখর মাজেরে, বহু যুগর গ্লানি আর অবাসদর মাজেরে, তন্ময় জুড়ি ক্লান্ত নদীর শিলবুরত শব্দ করে কেকুরা শামুক আর পোড়া মাছর জুতিলৈ মই গৈ আছো। মাইগুম আর মাকৈ যার পথারর মাজেরে, সুমথিরা আর আনারসর লোভ লগা গন্ধর মাজেরে, রঙালাও আর জলকিয়াবর চুই চুই মই গৈ আছো। কল্লোলিত আশা আর বিস্ময়কর ধৈর্যর মাজেরে, অসীম সাহস আর বিচিত্র রণকৌশলর মাজেরে, সাবরুং মাওফ্লাং আর ডিঙাচি বসির সন্ধ্যা চুমি মই গৈ আছো টুয়েনচাঙর সীমান্তয়েদি। সাইহা আর নিউইয়ংর হাঁহির মাজেরে, অন্তহীন মেঘ আর ঘন কুঁয়লির মাজেরে মই গৈ আছো। উচ্ছল যৌবন আর বহুরঙী সাজপাৰৰ মাজেৰে, কালহীন বিশ্বাস আর অন্তহীন আনন্দর মাজেৰে, দুর্গম পাহাড়ের পর্বতর বুকুভেদি মই গৈ আছো রঙীন রামধেনু আর ঘন বরষুণের মাজেৰে। উমাল রোদ আর হাড় কপুয়া জারক টুকি টুকি মই গৈ আছো অপরূপ শোভার মাজেৰে, উত্তরের পৰা দক্ষিণ দেশলে মিতিরালির নতুন বেশেৰে মই গৈ আছো।

0: কবি হীরেন ভট্টাচার্যর কবিতা আশ্রয়। এদিন রাতে মই এখন নতুন দেশলৈ গৈছিল। সেই দেশের হৃদয় জুড়ি আছিল তারকখচিত উজ্জ্বল নীলা এখন পতাকা। সাগর বতা আহি পতাকাখনত ঢৌ তুলিছিল, প্রেমর কোমল ঢৌ। অন্ধকারে ঢাকি থাকা অরণ্যের মাজর পৰা উড়ি আহিছিল গৰখীয় লৰার পেপার সুরর দরে এটি মুকলি সুর।
1: সেই সুর শুনে আহত পহুকুর দরে মই লৰি পলাই আহিছিলো মোৰ দেশলৈ। ব্রিন্টর ফুলর দরে মোর উভতি অহার বাতে বাতে নীলা পতাকাখনের উজ্জ্বল তারাবোরে খহি পড়ছিল এটি এটি করে। মোর দেশ, মোর স্বদেশ, মোর প্রথম প্রেমর উন্মেষ, তোর হাত খড়ি যেন হাতুখন নদী, প্রেমর কিছু।